0: आशा भोसले के ढेर रोमांटिक सॉन्ग्स है या सुनने वालों, आशा भोसले के एक कॉन्सर्ट होना चाहिए है? एक हम उजाला के महीने से बतियाबे एक खा में मैं फॉर उजाला प्रांत ऑर्गेनाइजेशन दस एन कॉन्सर्ट उस सबके चाहेंगा लावे के आशा भोसले के गाने के ऊपर. Wat heeft ze toch mooie nummers achtergelaten. Ujala Radio je heen zonwalo, Ujala Radio gezien. Ik ga naar hem opkozen, zo'n aan ik ujare heen.
1: Durak divani.
0: Ik ga naar je toe, meneer Khoje, een Bollywood nummer. Een Bollywood nummer waarin je dus schrijft van... Ik ga naar mij, Jema Hega, ik heb alles voor jou opgegeven. Alles achtergelaten voor jou. Toen kon ik nog pas heen gaan. Bala soch. Iganwa? Ik heb alles voor jou opgegeven. Alles achtergelaten voor jou. Ham sab kuch chhod deli tor khatin. Tor

Rob, zondag 1 november in de Meervaart. Sanjay Jodhaan met Avishkar Orchestra. Apenkartwa, wachtpeer, Gerilina vanaf 15 euro. En Meervaart, meer programma, Shiroga vanaf 2:30. Zondag 1 november, Diwali Festival of Light. En dan nu. Hamapko Nahmasunan Kujare Nazia en Sohab Hassan Kemaas door uit de film Star. Audi Gana Peshke, daar is Sandra. Sandra uit Rotterdam. Hallo Sandra. Speciaal Igano Tumang Hega. Jana Zindigi Sena Jana. Eigenlijk I-versie gaan we na moeilijk hegen, maar dan gaan we wel naar een versie luisteren wat beter klinkt. Hè? Jana Zindigi Sena Jana. Sandra keert door Zindigi Sena Jana Hega. Oké, Rokle. जाने ना दे जाना जिंदगी से ना जाना दोस्तों तो जिंदगी में कोनो आयल हैगा एंड तो के चाह हैगा ओके ना जान दिए पकड़ के धल्ले रहो

तो बहुत ना चाहा तुझे, वाह क्या गाना है सुनो। एंड फॉर द डैम्स इन हियर बेस मेजर लीव फॉर द आंध्र है डू नीड सो हार्ड टुगेदर want ik wat er niet onzeker hoe jij gaat. Nou ja, voor sommige mannen, vrouwen, ja, kijk, als je ene niet wilt, dan gaan we verder. Maar soms vind je iemand heel erg leuk, toch? En dan blijf je daar hangen. You are Ujala Radio, je hebt een Ujala Radio, je zit in het programma. Wij gaan iemand feliciteren.

मौसम कितना मस्ताना है, तू ना जान सकी है कि रास्ता पे कौन भिड़ा सके तुके। और रास्ते पे कोई भिड़ाएंगे तो हो सके कि बात बन जाए। यू आर उजाला रेडियो है, सुनो सोमदेन सरनाम दिस की समाचार, दिल है सरनामी दोस्तों फन सुरीनाम सोमदेन उजाला रेडियो पर। In een relatie beloven we alles, toch? Konijn, hè, die staat je op hoog hega, dan beloven we van alles en nog wat. Kunnen kunnen niet behouden, hè, kunnen kunnen na niet behouden, hega. Sommigen komen hun afspraken na, sommigen weer niet. Maar deer je niet wel het, ja. Deer je niet wel het, je op jaar mee. Zo'n je beloofd krijgen, oké, niet behouden, hega. Die komen ze altijd na, toch? Echt op jaar kunnen wel. Mijne, toen je kabhi kuch kaha tha. Aan jou wie kaha?

गनवा जो सुनिए तो तू फलिफ्ट हो जाइए। ढेर जन है जो अपन राजा के खोज हैगा, अबे राजा ना मिले लगे। नया ब्लैक प्रवेरो ई मौसम में राजा मिल सकेगा या तो रानी भी मिल सकेगा। मदाम मुझे वेल्फ और ओपस्तान है। Hem de kila, vrijdag okay. Hebben mensen natuurlijk genoten van onze koffie chai middagshow met Arend natuurlijk. En Roy die ligt gewoon dubbel elke keer. U cabina belker hoe jala keer. Maar u ganten zoenen hega hoe jala, maar hij ligt wel dubbel van. Maar hem lukt boel leren hier zoeken die schorpioen die kan je ze bedoel, ja, Hindustani mee. Ja, ik wist het zelf niet hoor, maar bichi.